0: আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। আপনারা যারা বেইমানরা গদ্দাররা বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর যারা, তারা আমি বলবো যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবুও বুঝবো আপনারা বিজেপিতে চলে গেছেন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত ভাবেন কি যে আমি মরে গেছি? মনে রাখবেন, আপনার পক্ষে আছে বলে সরকার, আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন। যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন?
1: তো হাম লোক তৃণমূল কংগ্রেস কা অফিস মে গয়ে থে আর যাকে ওহা পে হাম লোক বেঠে, তো ইস পে কোই ক্যা আরোপ লাগা রাহা হ্যায় উস পে ধ্যান হাম লোক নেহি দেঙ্গে। হাম লোগো কো বিধানসভা মে প্রিন্সিপাল অপোজিশন কা স্বীকৃতি মিল চুকা হ্যায়, উধার কা জো মালিক হ্যায় ও অলরেডি চিঠি দে চুকা হ্যায় কি জো লিজ থা ও ওভার হো চুকা হ্যায়, তব ভি ও লোক জবরদস্তি তো ও লোক বেঠে হুয়ে হ্যায়। ক্যা এফ আই আর ক্যা, কিস কারণ সে এফ আই আর? খুদ দখল করকে বেঠে হুয়ে হ্যায়। হাম লোক জো তৃণমূল কংগ্রেস হ্যায়, তৃণমূল কংগ্রেস কা জো আইডিওলজি হ্যায় উসকো হাম লোক পকড়কে রাখনা চাহতে হ্যায়, আর হামি লোক কে উপর বোল রহে উল্টা চোর কোতওয়াল কো ডাঁটে।
2: তৃণমূল কংগ্রেস কি ওয়ার্কার লোগো কো উপর উপর উপর নির্যাতন চল রহা হ্যায়, বিজেপি কা গুন্ডাই চল রহা হ্যায়, বড়া বড়া আচ্ছা আচ্ছা তৃণমূল কংগ্রেস কর্মী আপনা ঘর মে যা নেই সকতে হ্যায়। উসি টাইম তৃণমূল কংগ্রেস কি একটা গ্রুপ কো বচানে কে লিয়ে 15 মিনিট কা অন্দর সেন্ট্রাল ফোর্স আ গিয়া হ্যায়। ইসি সে ইয়ে সাবিত হো জাতা হ্যায়, ইয়ে লোক বিজেপি কা গোদ মে বৈঠ কর বিজেপি কা বি টিম হোকে কাম কর রহে হ্যায়।
3: টিএমসি কা অন্দরুনী মামলা হ্যায়, কোন নেতা কোন কবজা করেগা অফিস, কোন বিধানসভা মে বৈঠেগা, কাহাঁ বৈঠেগা, ইয়ে তো माननीय स्पीकर विधानसभा में और बाहर कानून ठीक करेगा। लेकिन ये जो हो रही है ये नहीं होना चाहिए। जनता ने उनको मैंडेट दिया विपक्ष में बैठने के लिए, 15 साल सत्ता में रह के आदत खराब हो गया है, लड़ाई करने की इच्छा नहीं है, सुविधा में रहने का आदत है। लेकिन लोकतंत्र में विपक्ष का बहुत बड़ा भूमिका होता है। हम चाहते हैं कि टीएमसी वो भूमिका का अदा करे, सरकार को दिशा दे, साथ दे करके सही रास्ता दिखाए कि जनता को सही में सुशासन मिले। वो काम नहीं कर पाएंगे तो जनता आगे भी सोचेगा।
4: ममता बनर्जी सपोर्टर्स दे वेंट टू द ऑफिस, दे वांटेड टू ब्रेक द लॉक बट पुलिस प्रिवेंटेड देम फ्रॉम डूइंग सो। पुलिस सेड दैट यू कांट टच देयर लॉक। सो दिस इज एन एफर्ट मेड बाय सो कॉल्ड डिसिडेंट टीएमसी एमएलएस in support of the BJP.
5: And the SIT probe into the alleged Ram Temple donation theft is intensifying, with investigators tracking what sources describe as a larger money trail. Investigators also took accused Avinash Shukla to a yoga center where documents were examined and a fresh search was conducted. The row has taken a political turn, with Akhilesh Yadav stating that an AI-generated video of Lord Ram, and he shared this video. In this video, Lord Ram is leaving Ayodhya and asking, have they gone into an exile again? Apparent jibe at the BJP.
6: इस वक्त मैं कौशलपुरी इलाके में उस योगा सेंटर में हूं जहां अविनाश शुक्ला को लेकर पुलिस आई थी, और यहां पर वो जगह है जहां सबसे ज़्यादा कैश बरामद हुआ था। तो अविनाश शुक्ला को पुलिस यहां पर लेकर आई थी, और ये जो बक्से रखे हैं इनकी एक बार फिर से तलाशी हुई थी, और इन बक्सों में हालांकि कोई संदिग्ध सामान नहीं मिला, कोई कैश नहीं मिला। जो कैश 20 लाख रुपए पहले मिला था और साथ में 1100 अमेरिकी डॉलर और कुछ गहने बरामद हुए थे, उसके बाद कल की तलाशी में पुलिस को यहाँ से कुछ नहीं मिला है। पुलिस ने यहाँ पर रखे जो तमाम आधार कार्ड हैं, जो कागजात हैं वो देखे।

0: तो इससे एस्टेब्लिश होता है ये प्री प्लान था, पूरा प्रोसेस प्री प्लान था।
1: আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। পার্টির সাথে বেইমানি না করে যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন। এখন বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না, কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। মনে রাখবেন, আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। আপনারা যারা বেইমানরা গদ্দাররা বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর্ড যারা, তারা আমি বলবো যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপি থেকে জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবুও বুঝবো আপনারা বিজেপিতে চলে গেছেন, বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত ভাবেন কি যে আমি মরে গেছি। মনে রাখবেন, আপনার পক্ষে আছে বলে সরকার, আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন। যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন?
2: Well, recent breaking news coming in at this hour, let's take you through it. The U.S. President Donald Trump has issued a stern warning to Iran amid Khamenei's funeral. That's right, Trump's one-shot warning has now been issued to Iran. Trump has said, and I quote, that he chose talks over strikes. Trump's even gone on to warn Iranian leaders once again. He said that the leaders have been spared for negotiations. Remember that this comes amid heavy activity coming in from Iran. My colleague Nazir, in fact, joins us from Iran at this hour. Nazir, that's quite an important warning coming in from the US President Donald Trump. And this comes amid, of course, a funeral ceremony taking place in Iran.
3: Well, as we see, millions of people are marching on the streets of Tehran. They're clearly undeterred. Donald Trump has been, you know, warning action, bombing, all that, but we have seen even during the 100-day-long war, it didn't deter Iranians. And we see, as you can see, these young girls, women, they're carrying these photos of Ayatollah Khamenei, their supreme leader. And we have seen, if you see behind me, three of people, look at these, they're shouting, what are you asking, why you are marching? Huh? Okay, what do you want to say? Please, no, you don't want to talk? You tell me. So they don't want to talk, but at the same time, they are saying down, down, America. So that is this, they have been slogans constantly against Israel. And people actually don't even name Israel. They call it Zionist regime. Sir, tell us, what is this whole, you know, people, millions coming, paying last respect to Ayatollah Khamenei. And at the same time, when Donald Trump is also threatening Iran that he has chosen talk for war, what is the sentiment on ground?
4: People are against any kind of compromise with America because they think they are the killers of late leader Khamenei. Mm-hmm. And they are not ready to compromise with the killers.
3: Okay. So you say no compromise with killers.
4: This is the sentiment that they preach. But among the politicians, they are very different kind of the idea. I don't know what people are doing, any kind of dialogue or agreement.
3: Mm-hmm. So tell us what, because we see so many people and number of women is so high.
4: Yeah.
3: Who start early in the morning, I saw even Tehran street is now going to Musalla,
4: yeah,
3: paying homage to Ayatollah Khamenei. What does it mean for the Iran after 100 days of war? What is the sentiment on ground?
4: People are getting stronger and stronger.
3: Mm.
4: And Musalla, which is a prayer site for the Muslims, the
3: Muslims are there, is, yeah,
4: they are there so that they can pay homage to the leader.

0: जब दुख लगने लगा और पूरा एक्सपोज हो गया, अगर दुख लगा तो बात हो सकता है। ओपोनेंट कैंप में अगर कोई जाता है तो इससे एस्टेब्लिश होता है ये प्री प्लान था, पूरा प्रोसेस प्री प्लान था।
1: আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। পার্টির সাথে বেইমানি না করে যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন। এখন বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না, কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। মনে রাখবেন, আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। আপনারা যারা বেইমানরা গদ্দাররা বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সার্ড যারা, তারা আমি বলবো যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবুও বুঝবো আপনারা বিজেপিতে চলে গেছেন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত ভাবেন কি যে আমি মরে গেছি? মনে রাখবেন, আপনার পক্ষে আছে বলে সরকার আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন। যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন?
2: Let's turn our attention to more developments coming in. Well, the debate over India's E20 fuel rollout has now intensified. While the opposition has questioned the government's push for higher ethanol blending and raised concerns over its impact on consumers and vehicles, leading automobile manufacturers are now coming out in support of E20. Maruti Suzuki has strongly defended the use of E20 fuel, dismissing concerns over its impact on vehicles. The company says extensive testing has found no excessive wear and tear, corrosion or even damage to the vehicle components. Toyota has also backed India's ethanol blending program, describing ethanol as a clean, high-performance fuel that offers good drivability and is even used in Formula One racing.
3: We have sufficient factors of safety that take care that there is no problem in terms of wear and tear, corrosion or damage to the life of the car or the parts that come in contact with the E20 fuel. If E20 is used on cars that were produced and sold in India before 2023. As a manufacturer, we have tested E10 cars which were prevalent before 2023 on E20 fuel for all parameters, and we have not found anything of concern.
4: Ethanol is a very good fuel. Its RON is much higher, therefore very good drivability. And it's nothing new. In fact, I was also surprised to know that initially in early 1900s, when the new automobile started to roll out, it was ethanol that was used. And another fact is that, you know, its performance is so good that it is used in Formula One racing cars. So the fuel itself is very good from a performance point of view, acceleration, RON element, but it's also clean fuel.
5: We actually had this consultation with our automobile friends, both two-wheelers and four-wheelers. They had explained to us extensive studies carried out across the driving cycle with various vehicles by respected institutions and also their research facilities. They confirmed that in a typical vehicle, you should not be expecting significant reduction in mileage. Now, there are experiences of individuals who seem to have experienced much more than what was being presented by the Automobile Association. These are unique cases which may require fixes of a different type.
6: See, first thing is, mileage is a very subjective thing in this sense. It depends on so many factors, number one. Number two is, it has already been tested at the laboratory level extensively before E20 came into being. And once the laboratory tests have said there will be some minor variations in mileage, other than that, the laboratory has not said. Now it is an individual perception. Somebody may say 10%, somebody may say 2%, somebody may say, you know, it's an individual perception.